0: হ্যালো, নমস্কার।
1: হ্যালো,
0: হ্যাঁ, কে বলছেন?
1: আমি শান্তিবাজার থেকে প্রদীপ রিয়া বলছি। শোন,
0: কোন ছবির গান শোনাবো আপনাকে?
1: ছবির নাম ইয়ে দিল আশিকানা,
0: ইয়ে দিল আশিকানা। হ্যাঁ,
1: গানের কলি হচ্ছে উঠালে যাওঙ্গা তুঝি মে হরি
0: আচ্ছা,
1: কি
0: ঠিক আছে
1: বাদাম
0: ঠিক আছে
1: পানি।
0: ঠিক আছে, যাচ্ছে। নমস্কার।
1: নমস্কার।

0: অনেক শ্রোতা বন্ধুই বলছেন যে অ্যাপসে আকাশবাণী কে পাওয়া যাচ্ছে না, তাদের উদ্দেশ্যে বলছি শ্রোতা বন্ধুরা, নিউজ অন এআইআর অ্যাপস ছাড়াও আপনারা নতুনভাবে প্লে স্টোরে গিয়ে ওয়েবস ওটিটি ওয়েবস WAVES, আবার বলছি WAVES OTT, এই অ্যাপসটি ডাউনলোড করে নিয়ে আপনারা আমাদের অনুষ্ঠান শুনতে পাবেন। এছাড়াও গুগল ক্রোমে গিয়েও www.webs.pb.com, আবার বলছি গুগল ক্রোমে গিয়ে www.webs.pb.com, এটি ডাউনলোড করে আপনারা অনলাইনে শুনতে পাবেন। হ্যালো, নমস্কার। হ্যালো, হ্যাঁ, কে কে বলছেন?
1: বলছি বিক্রমশীল মহরিপুর থেকে।
0: হ্যাঁ, কোন ছবি?
1: আজকের ছবি হলো তুমবিন।
0: তুমবিন, হ্যাঁ।
1: আর গানের গুলি হলো ছোটি ছোটি রাতে
0: যাচ্ছে। নমস্কার।
1: ঠিক আছে, ধন্যবাদ।

0: হ্যালো, নমস্কার।
1: হ্যালো
0: হুম
1: স্যার,
0: হুম কে বলছেন?
1: সবার করে
0: ছবি?
1: বাংলা ছায়া ছবি, ছবিটা হচ্ছে মা আমার মা।
0: হুম
1: এটা তোকে শোনারে শোনায় এই গানটা।
0: আচ্ছা, ঠিক আছে, যাচ্ছে।
1: দাদা
0: নমস্কার।

0: হ্যালো, নমস্কার।
1: নমস্কার দাদা,
0: কে বলছেন?
1: আমি উদিপুর মাসাবাড়ি থেকে বলছি। অপুত আপনার
0: কোন ছবি?
1: হিম্মত?
0: হিম্মত? আচ্ছা, গানে কলি
1: সাথিয়া দিন করে দিল মানে না।
0: কি বলার সাহস আছে নাকি কাউকে?
1: না না, বলবো না।
0: আচ্ছা আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, দেখুন পরে দাঁত না পড়ে যায়। হ্যাঁ ঠিক আছে, যাচ্ছে।
1: নমস্কার
0: নমস্কার।

0: Hello. Hello.
1: হ্যালো,
0: হ্যাঁ, কে বলছেন?
1: আমি কইছি অনিতিপুরা, উত্তরসোনাই যাইতে,
0: কোথা থেকে?
1: উত্তরসোনাই শুরু।
0: কোন ছবির গান শুনতে চান?
1: আজ্ঞা দাদা, হিন্দুস্তান
0: আচ্ছা, গানে কলি।
1: গানে কইছে সব বেশি জানানি।
0: আচ্ছা ঠিক আছে, যাচ্ছে। নমস্কার।
1: নমস্কার দাদা।

0: হ্যালো, নমস্কার।
1: হ্যালো, নমস্কার। আমি সন্দীপ এর থেকে বলছি, উমেশ সুর সুবিধা।
0: হ্যাঁ, কোন ছবির গান শুনতে চান?
1: ওই দুধ কা কস
0: হ্যাঁ,
1: শুরু শুরু হো গই হে, ওই গানটা ভালো
0: আচ্ছা
1: লাগছে।
0: ঠিক আছে, যাচ্ছে।
1: আমার দুইজন বন্ধু নাম মধ্যে।

0: হ্যালো হ্যালো, হ্যাঁ কে বলছেন?
1: হ্যাঁ, হ্যালো, নমস্কার স্যার। আমি এই মুহূর্তে চম্পুরা থেকে ভিতরে জগন্মা বলছি,
0: কোন ছবির গান শুনতে চান বলুন?
1: মেহরবান ছবি থেকে।
0: হ্যাঁ, গান এগুলি
1: দিল নে, এই গানটা শুনতে চাই।
0: ঠিক আছে, যাচ্ছে, নমস্কার।

0: হ্যালো হ্যালো,
1: হ্যালো, নমস্কার দাদা ভাই।
0: নমস্কার, কে বলছেন?
1: আমি তোমার কুমারগাঁও থেকে বলছি। দাদ
0: ছবি
1: আন্দা কানন
0: গানের কুলি?
1: রথে আসনা
0: আচ্ছা, ঠিক আছে, যাচ্ছে।
1: কিশোর দার কোনটা দাদা ভাই?
0: ঠিক আছে, নমস্কার।
1: নমস্কার দাদা ভাই, ভালো থাকবেন।
0: হ্যাঁ হ্যাঁ।

এতক্ষণ পরিবেশিত হল লাইভ ফোন ইন মনের মতো গান। সঙ্গে ছিলাম আমি সুখ। আকাশবাণী মিলনিয়া এখন শুনবেন পাঁচ মেশালি নানা রাগের গানের অনুষ্ঠান। প্রথমে শুনবেন ভক্তিগীতি, পরিবেশনায় সমর কুমার মণ্ডল।

পরপর দুখানি ভক্তিগীতি শুনলেন সমর কুমার মণ্ডল এবং পরে অস্মিতাদের কণ্ঠে। পাঁচমেশালি অনুষ্ঠানে এবারে শুনবেন বাংলা আধুনিক গান, শিল্পী অমরিক সিং অরোরা।

পরপর দুখানি লোকগীতি শুনলেন মইফুল বেগমের কণ্ঠে। পাঁচমাশালি অনুষ্ঠানে এবারে শুনবেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী সুমিত্রা সেন।

রবীন্দ্রসঙ্গীত শুনলেন সুমিত্রা সেন এবং ইন্দ্রাণী সেনের দ্বৈত কণ্ঠে। এর সঙ্গে শেষ হল পাঁচমেশালি গানের অনুষ্ঠান আকাশবাণী বিলোনিয়া। শুরু হচ্ছে শামি গজল। অনুষ্ঠানে শিল্পী গোলাম আলী।

গোলাম আলীর গাওয়া গজল শুনলেন। এরই সঙ্গে শেষ হলো স্বামী গজল অনুষ্ঠান আকাশবাণী বিলোনিয়া। বিভাবরী অনুষ্ঠানে এখন রবীন্দ্রসঙ্গীত শুনবেন শিল্পী নন্দিতা দে বিশ্বাস।

এতক্ষণ রবীন্দ্রসঙ্গীত শুনলেন, শিল্পী ছিলেন নন্দিতা দে বিশ্বাস। রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান বিভাবরী এখানেই শেষ হল, আকাশবাণী বিলোনিয়া। এখন জানিয়ে দিচ্ছি আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। আগামীকাল বৃহস্পতিবার 31শে আষাঢ় 1433 বঙ্গাব্দ, 16ই জুলাই 2026 খ্রিস্টাব্দ আমাদের অধিবেশন শুরু হবে যথারীতি সকাল 6টায়। 6:05 শুনবেন অমৃতবাণী। এতে শুনবেন শ্রী শ্রী রাম ঠাকুরের বাণী থেকে পাঠ। সুরঞ্জলি অনুষ্ঠানে ভক্তিগীতি শুনবেন 6:10 শিল্পী দেবাশিস রায়। ককবরক অনুষ্ঠান হায়ুংনি খড়াং 6:25 আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। ছটা বেজে 55 মিনিটে অনুষ্ঠান পরিচিতি। 7টায় তথ্য সম্বলিত অনুষ্ঠান আজ সকালে। গীতালিতে রবীন্দ্রসঙ্গীত শুনবেন 7:45 শিল্পী তাপস রায়। 8:15 ছায়াগীতি বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। 9:05 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে। 10:05 দেশবন্দনা অনুষ্ঠানে বিভিন্ন শিল্পীদের পরিবেশনায় দেশাত্মবোধক গান শুনবেন। 10:30 হিন্দি ভজন শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। বেলা 11টায় দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ। বেলা 11:10 শুনবেন দিল্লি কেন্দ্র থেকে ভগবান জগন্নাথের রথযাত্রার সরাসরি ধারাভাষ্যের প্রথম পর্ব। বিকেল 3:10 এর দ্বিতীয় পর্ব শুনবেন। বেলা 1টায় বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে 1:40 শুনবেন আবারও ককবরক অনুষ্ঠান। 2:15 কবিতার আকাশ আমি নারী অনুষ্ঠানটি শুনবেন 2:30। বেলা 5:10 শুনবেন অবকাশ রঞ্জনী অনুষ্ঠানে পুরনো দিনের হিন্দি ছায়াছবির গান লোকসঙ্গীতের আসর 5:45। ককবরক অনুষ্ঠান 6টায়। 6:30 কিষাণ বাণী। 7:05 বন্ধনা অনুষ্ঠানে শুনবেন ভক্তিমূলক গান। রাত 8:05 ক্যাম্পাস কুইজ। 7:30 গুণীজন সান্নিধ্যে আমাদের স্টুডিওতে অতিথি থাকবেন বিমল দাস। ওনার সঙ্গে সাক্ষাৎকার নিয়েছেন স্নেহাশিস চক্রবর্তী। যুব অনুষ্ঠান যুববাণী শুনবেন।

রাত 9টা বেজে 9টায় 9টা বেজে 30 মিনিটে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান সারগম। শুনবেন শাস্ত্রীয় কণ্ঠ সঙ্গীত, শিল্পী গিরিজা দেবী, রাগ পুরভি। রাত 10টায় শুনবেন হারানো দিনের গান, শুনলেন আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। আমাদের আজকের অধিবেশন এখানেই শেষ হলো। আগামীকালের অধিবেশন শুরু হবে যথারীতি সকাল 6টায়। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 10টা বেজে 31 মিনিট হয়ে 45 সেকেন্ড। জয় হিন্দ।